বন্ধ রাখলে, বন্ধ করাতে কিটে নাচতাত আমচে আল্লে নাচ কায় বরে মাডোয়া দুয়া।